0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: এখন দুকুরা মিহা খালে ফানো দিনে বডা গন্নবম থোয়ে
1: فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
0: فَهَ أَيُّ يَتِيمٍ كُجَّا كُفَّا دُرَلَامِي هَايَ
1: وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ
0: أَدِي مِسْكِينُ نَخَانَ دِنُمُگَ مَچَّ بَارُ نَالَامِي هَايَ

0: 9.2 MHz Divay FM. Abadues emme gata.
1: Filma music ge duniya finalu ma tayyar da?
2: Ehen kama wana ma popcorn hoda tayyar ve. Divay FM ge munipu film ge daira ge khas show emme fas aahar pataka.
1: Box of you ge emme hit film ta ge maulu mat.
3: ইরাই মাইর কি রকম বাবাচে মার কোই রিস্তা নি
2: এমএ ফহগে ট্রেলার তাকা বালালং এমএ কামুদানে সিরিজ দ আদি হফতা গে তারি
4: ইয়ার্স ডিকেডস ইচ লাইফ আ ফেডেড লেসার কপি অফ
1: পপকর্ন থিয়েটার ইন এমএ কামুদা ফিল্ম তোগে খাস মনজরতা ওএসটি ব্যাং হান্দা নাত্তানু লেবে লাওতাকা আতি বেফলুঙ্গে মকবুল তারিয়া কায়কু নুয়াদি হাসিকুন কই
5: কাজে সাস ফোন কোব্বে আ মিহির ফোন
6: নিকাম বিসনাল বলা ওয়াফির বেজে নিকাম হুটালা
1: ಎಂಎ ಫಸ್ ಕೊಮ್ಮೆ ಹಫ್ತಾಯಕು ಹುಕುರುದ ಹೋಗಿ ಮೆಂದುರ್ ಫಹು ದೇಚ್ಚ ಹಾಯಿರು
2: ಹಮೇಕಣಿ ನುವ ದಿಹ ಏಕೆ ಮೆಗ ಹರ್ಟ್ಸ್ ದಿವೆ ಎಫ್ ಎಮ್
7: ಚಂದಾಯಿ ದೇಖ ಅಖ ಬಾಜು ಮಾ ಹಮರೆ ರಖ ಈ ದೇಖ ಕರೆ ಮನು ಆತೆಯ ಧಕ್ಕ
2: ಎಂಎ ಫಸ್ ಮೀ ಮೈ

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহকে ইসমুফরুম ফাশা গেল না
1: ইন্না আতাইনাকাল কাউসার
0: হাম কাশওয়ারুন থিমান রাসকালাঙ্গে গিনাগুনা বেগিমবা হেউকাম এগে থেরেগা কাউসার এ কিউন আর ইস খালেগে ফান দেবী মে
1: তাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
0: ফাহে খালেগ ফানুগ বেরি রস খালাঙ্গ খালেগ ফানু নমাদ খুরব্বাশে আদি কুরবান খুরব্বাশে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমএ ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়াল অন্না কংগনে কো আন্নানি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দুহেগেরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

0: නුවදියක මෙගහර්ට්ස් දිවෙයි FM අබදුවස් එම්මෙ ගාතුග
1: නොදියක මෙගහර්ට්ස් දිවෙයි FM මිගඩීග කුරියම් බිදනී MFS ෂෝයා එකීග බද්දල් කුරම් බිදනී අලුගන් ආශිදා ফুরতমস বালালমা মি হফতাগে এমমে বড়ু মনজর আদে মি মুলি শোইং মি হফতাগে মি শোইং এমমে নম্বরিং হাঁদানু গবাহটাম বেনুনমা 25 নত ফান সার্ভিস মি নম্বরু হাঁদানু গবাহটা ইগে তো সববকি এপল টিভি গে দা পিট আদিত দো গেরিয়া কুরিমতলি জুমলা ফান সার্ভিস নমিনেশন আইকিগ মদেন্নু এহেন্নু ফান সার্ভিস নমিনেশন আইকিগ মি মিয়াহারুগে টিভি শো একলিবুন এমমে গিন নমিনেশনস এগে তেরেন বার নমিনেশন কি এমমে ফাহক কললেবে বডেতি ক্যাটাগরি তাকুন ওয়েফা নমিনেশন তাকে আদি মিগে তেরেন বার নমিনেশন কি এমমে ফাহক কললেবে বডেতি ক্যাটাগরি তাকুগে নমিনেশনস তা এমমে হাস এওয়ার্ডগে সিটি উর কেনিগেন দিয়েরো আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজগে এওয়ার্ড ওয়ে সোদাফাবনি দা পিট দ পিটম মিবনি হাম উম্মীদ কুরি ফাদা বড়ু কামিয়াবিয়ে মিফাহারুকে এমি অ্যাওয়ার্ডন লিবিগেন গস মিগে তুরুং পিটকে লিড রোল কুলেমুং আন্না তারি নোয়া ওয়াইলিবনি লিড অ্যাক্টর গে অ্যাওয়ার্ড বেস মিয়াহারু হাসিল কুফ
2: দিস ইজ ওভারওয়েলমিং এন্ড আই হ্যাভ টু একনলেজ দ্য ওয়ার্ক অফ মাই ফেলো নমিনিজ ইওর ওয়ার্ক ইজ ইন্সপিরেশনাল আই ওয়াচ ইউ আই লার্ন ফ্রম ইউ ইন পার্টিকুলার মিস্টার ওল্ডম্যান আই হ্যাভ টু টেল ইউ I don't know if there's an actor my age that didn't look and prick up your ears and sit in Nancy and think that's the benchmark that I want to hit one day in my career. I grew up in L.A. I'm a Hollywood kid. I was raised on a television, and movie theaters were my place of worship. This is all I've ever wanted to do, and this is the only club I've ever wanted to join. Thank you for accepting
1: me. Me haflaage kanta mulin tafaat vegin di comedy band. Nge to comedy ge emme bodu samal kamen ho di mi faru videos pe. Apple TV ge mi horo comedy series vani hewa macha vage kuriha awarden hen kamyab kofa. Emme molu comedy series ge award ge turun supporting battle ge award Steven Root adi Kate O'Flynn ho di. আদি এমএ মোড় কমেডি ড্রামা ডাইরেক্টিং অ্যাওয়ার্ড হিরো মুরাই হোদিরো লিউমুকে ব্যাংবেস অ্যাওয়ার্ড হোদাফাবানি মি ড্রামাকে ক্রিয়েটর কেটি ডিপোল বেতেদি এপ্রিল মহনুকিং মি সিরিজ অন এমি অ্যাওয়ার্ড লিবিগিন দি আদা খিলাফ কামিয়াবি এ
3: This group, this was such a great collaboration of the best, wonderful weirdos and artists. These writers, these producers, these amazing actors, these directors, Hero, thank you again. God, the editors, I'm going to name everyone, the cinematographer. It's a wonderful group. Thank you, Apple, for letting us take this crazy creative swing. They truly just let us do this weird show, and we can't thank you enough. So thank you so much, and thank you to the Academy, and we'd also like to thank the evil entity on the island that trusted us with its story.
1: Dembalalama limited series category. Limited series category balaru mifaharu emme mol drama eka hoifawani DTF St. Louis. Adi mi drama in David Harbour, adi kaadaliniya vani mi category ge emme mol acting award libifa. Adi directing award ho divis mi drama ke director Stephen Conrad. Mi HBO Max un March mo ge evane do stream kurum fishi drama ai.
4: And the Emmy goes to David Harbour, DTF St. Louis.
5: I'm really moved. I can't believe that you've embraced our show. So much, this beautiful, vulnerable, weird show that I love so much. In terms of my fellow nominees, it was not a fair fight. I got to play Floyd Smirnich, who is an incredibly written character by a genius named Steve Conrad, who, in a world of a copy of a copy of a copy, is a true original. I want to thank HBO, everybody at HBO, for all your tons of notes. They honestly helped the show so much.
1: Apple TV ge Pluribus drama ge liunteria Vince Gilligan naviswani award libifa. Mi drama series an ituru award en nulibunu namaves. Mi award libumun engigendani liunteria Vince Gilligan naki hama molu liunteriyekkan. Eneki by mashur drama series takkamava Breaking Bad, Better Call Saul adi The X-Files ge liunteria vesme. ಹುಲಾಸಾಕೊ ದಣ್ಣವಾಲಾಣಮ ಮಿಫಾರ್ಗೆ ಎಮಿಯೆವೋಡುಂ ದ ಪಿಟ್ ಗಿನಬೈಗೆ ಸಮಾಲ್ಕಂ ಹೋದಿ ಅದೇ ಮಿಯಹರು ವಿಡೋಸ್ ಪೇವಣಿ ಗಿನ ಎವೋಡ್ತಕ್ಕೆ ಕಾಮ್ಯಾಬ್ ಗುಫ ಅದೇ ಡಿಟಿಎಫ್ ಸೇಂಟ್ ಲೂಯಿಸ್ ವೆಗೆಂದಿಯೇ ಫಹುಗೆ ತಾರೀಹಿಗ ಲಿಮಿಟೆಡ್ ಸೀರೀಸ್ ಕೆಟಗರಿ ಎಮ್ಮೆ ಫಾಹಕ್ಕೊಲ್ಲವೇ ಕಾಮ್ಯಾಬಿಯಂ ಹೋದಿ ಎಂಗ್ ಉಫೆದ್ದುಮ ಮಿಯಫ್ತಾಗೆ ಎಮ್ಮೆ ಫಸ್ ಮುಳಿ ಶೋ ಅಳ್ಮಿಂಗ್ ಹಾಸಕುರಾಣಿ ಎಮಿ ಎವೋಡ ಎಮಿ ಎವೋಡ್ಗೆ ಬೈ ಇತರು ವಾಹಕತೆ ದಕ್ಕಾಲಾಣಿ ಎ ನಮಸ್ ಲವೇಕ ಫಹು